0: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। বিভিন্ন দাবি দেওয়া সরকার মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিজেপির। বিভিন্ন পরীক্ষায় দুর্নীতি রুখতে কেন্দ্র আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে সকাল ১১টায় মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে খেতাব জিতে ইতিহাস গড়েছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন শ্রী যোশী। নিজের বর্তমান দায়িত্বের পাশাপাশি তাঁকে শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রহ্লাদ যোশী বর্তমানে উপভোক্তা বিষয়ক, খাদ্য গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুচারুভাবে তিনি এই দায়িত্ব পালন করবেন বলে সংবাদ মাধ্যমের কাছে শ্রী যোশী জানিয়েছেন।
1: Thank Honorable Prime Minister for giving such a huge responsibility and with a great trust he has assigned this responsibility to me. I can only say at this moment I will perform and I will try to come to his expectation in this particular department with full strength. I will try to work with all humility and honesty. In detail I will talk to you after taking the charge.
0: NEET প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রেক্ষিতে সরকার দাবি দাওয়া মেনে নেওয়ায় কংগ্রেস জনতা পার্টি সিজেপি গতকাল তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। গতকাল বিকেলে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে আরেক প্রস্থ আলোচনার পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, সিজেপি দাবি মেনে নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কোনো এফআইআরও দায়ের করা হবে না।
2: सबसे पहली बात तो ये है कि कोई भी एक्शन एफआईआर ना हो और अगर है तो वो विड्रॉ हो और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा इस बात को सरकार ने स्वीकारा है जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है उसी तरीके से फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा इस बात को हम लोगों ने माना है।
0: প্রশ্ন ফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়টিও

0: সরকার নিয়ম মেনে বিবেচনা করছে বলে জানান শ্রী নাড্ডা। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে গৃহীত শর্তাবলী নির্ধারিত সময়সীমার মধ্যেই কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করেছেন।
1: On that note, the Congress Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timelines. Tamam baaki jo hamari thi wo maan li gayi hai to hum immediate effect se protesters se request karte hain ki aap withdraw kare peacefully apne ghar wapas jaye.
0: Deshe prashnofas rodhe kothor podokkhep nite choleche kendriya sarkar. আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনের বিল পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। দেশের প্রতিটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 400 বেশি তরুণ তরুণী প্রধানমন্ত্রীর সঙ্গে এই মতবিনিময় পর্বে অংশ নেবেন। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে 74টি ভাইব্রেন্ট ভিলেজ ও সীমান্তবর্তী গ্রামকে কেন্দ্র করে গত মাসের 4 থেকে 30 তারিখ পর্যন্ত 2টি পর্যায়ে এই কর্মসূচি আয়োজিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণী থেকে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি শোনা যাবে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে সম্প্রচারের পর আঞ্চলিক ভাষায় শোনা যাবে এর তর্জমা। মলডোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে নতুন দিল্লি ফিরেছেন। সফরকালে রাষ্ট্রপতি 3টি ইউরোপীয় দেশের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব মজবুত করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রপতির এই সফর বেশ কয়েকটি ঐতিহাসিক মাইলফলকে সাক্ষী হয়েছে। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলডোভা ও উত্তর ম্যাসিডোনিয়ায় সরকারি সফর করলেন। 3 দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবার রোমানিয়া সফর করলেন কোনো ভারতীয় রাষ্ট্রপতি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে 27তম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং অপারেশন বিজয়ের সফল সমাপ্তি উপলক্ষে এই দিনটি পালিত হয়। উল্লেখ্য, 1999 সালে এই যুদ্ধে জম্মু কাশ্মীরের কার্গিল জেলায় পাকিস্তানি সেনার দখলে থাকা এলাকাগুলি পুনরুদ্ধার করে ভারতীয় সশস্ত্র বাহিনী। কার্গিল বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর শ্রদ্ধা নিবেদন করেছেন বীর সেনানীদের স্মৃতির প্রতি। কার্গিল বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি বীর যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, তাঁদের অসামান্য বীরত্ব, অবিচল সংকল্প এবং অতুলনীয় দেশপ্রেম আমাদের সেনাবাহিনীর গৌরবময় ঐতিহ্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অসামান্য সাহস ও নিষ্ঠা প্রদর্শনের জন্য দেশ সাহসী সৈন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে গতকাল শৌর্য সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শ্রদ্ধাঞ্জলি সমারোহের মধ্য দিয়ে এই স্মরণানুষ্ঠান পর্বের সমাপ্তি ঘটবে। পাক অধিকৃত কাশ্মীরে তীব্র বিক্ষোভের জেরে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি আজ 2 দিনের আন্দোলনের ডাক দিয়েছে। কর্মসূচির চূড়ান্ত পর্যায়ে লং মার্চ করবে সংগঠনটি। মানবাধিকার কর্মী উমর নাজির, কাশ্মীরি ও আইনজীবী খাজা মেহরান দদিয়ালে সর্বস্তরের মানুষকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের আচরণে উদ্বেগ প্রকাশ করেছে। স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ সরকার আগামী 9 থেকে 17 আগস্ট রাজ্যজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশিকার ভিত্তিতে

0: যে তথ্য সংস্কৃতি দপ্তর ইতোমধ্যেই সমস্ত সরকারি দপ্তরকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত তিরঙ্গা মিছিল, প্রভাত ফেরি, সাইকেল র্যালি, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, প্রবন্ধ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হবে। পাশাপাশি সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থানে তিরঙ্গা থিমের আলোকসজ্জা ও রঙ্গোলির আয়োজন করতে হবে। সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে সমবেতভাবে বন্দে মাতরম গাওয়া ও সাধারণ মানুষকে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করার নির্দেশও দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMDA আজ মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় অতি প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, গুজরাট, কোঙ্কণ ও গোয়ায় আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দর শহর হোডেইডায় সৌদি বিমান হামলা জবাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সেদেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস করেছেন। কানাডার নয়াগ্রা অন দ্য লেকে আয়োজিত এই প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসে অনাহত ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে 3-0 ব্যবধানে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। বিভিন্ন দাবি দেওয়া সরকার মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার CJP-র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে সকাল 11:00 মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। কারগিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে কারগিল বিজয় দিবস পালিত হচ্ছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: প্রাদেশিক সমাচার শুনুহোস। राज्य सरकारको अन्नपूर्ण योजनालाई लिएर विपक्षको आरोपहरूको जवाब दिनका लागि मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले भाजपा विधायकहरूलाई विशेष पेन ड्राइभ उपलब्ध गराउने निर्णय लिनुभएको छ। यी पेन ड्राइभहरूमा योजनासित सम्बन्धित भिडियो सन्देश, तथ्य, आँकडा अनि तुलनात्मक सामग्री दिइएको छ, जसद्वारा विधायकहरूले जनसम्पर्क अभियानको अवधि मानिसहरूबीच सरकारको पक्ष प्रभावी ढङ्गमा राख्न सकोस्। हिजो शनिबार विधानसभा परिसरमा भएको विधायक दलको बैठकमा मुख्यमन्त्रीको तर्फबाट सबै भाजपा विधायकहरूलाई बुथ स्तरमा गएर योजनासित सम्बन्धित जानकारी साधारण मानिसहरूसम्म पुर्याउने निर्देश दिइएको छ। भाजपाले तृणमूल कंग्रेस, कंग्रेस अनि वामदलले राज्यभरिमा अन्नपूर्ण योजनालाई लिएर भ्रामक प्रचार गरिरहेको आरोप लगाएको छ। यस्तोमा जनताबीच कुनै प्रकारको भ्रम नफैलियोस् भनी तथ्य अनि प्रमाणहरूसितै जवाब दिने रणनीति तयार गरिएको छ। सूत्र अनुसार पेन ड्राइभमा योजनाका प्रमुख विशेषताहरू, लाभार्थीहरूसित जुडेका आँकडाहरू, भिडियो प्रस्तुति अनि विपक्षको आरोपहरूको जवाबमा तयार सामग्री सामेल छन्। विधायकहरूसित यी जानकारीहरूको उपयोग गर्दै घर घर अनि बुथ स्तरमा जनसम्पर्क अभियान चलाउन भनिएको छ। यस अभियानको अवधि पूर्ववर्ती तृणमूल कंग्रेसको लक्ष्मी भण्डार योजना अनि वर्तमान सरकारको अन्नपूर्ण योजनाबीच तुलना पनि मानिसहरू समक्ष राखिनेछ। राज्य विधानसभाले हिजो बजेट सत्रको अन्तिम दिन पञ्चायत संशोधन विधेयक पारित गरेको छ। यस संशोधन अन्तर्गत ग्राम प्रधानहरूका वित्तीय शक्तिहरूलाई सीमित गरिएको छ। सरकार अनुसार धेरै पञ्चायतहरूमा प्रधानहरूको कामकाज प्रभावित हुनदेखि विकास कार्य बाधित भइरहेको थियो, जसको लागि प्रशासनिक व्यवस्थालाई सुचारू बनाई राख्नका लागि यो कदम उठाइएको हो। विधेयकहरूमाथि चर्चापछि मतदान गराइयो। यसको पक्षमा 169 विधायकहरूले मतदान गरे, जबकि 30 सदस्यहरूले विरोधमा भोट गरे। विधेयकमाथि चर्चाको जवाब दिँदै पञ्चायत एवं ग्राम विकास मन्त्री दिलीप घोषले यो व्यवस्था अस्थायी रहेको अनि यसको उद्देश्य पञ्चायतहरूको कामकाजलाई निर्वाध बनाइराख्दै साधारण मानिसहरूसम्म सरकारी सेवाहरू समयमा पुर्याउन रहेको बताउनुभयो। उहाँले पञ्चायतहरूको संवैधानिक अधिकारहरूमा कुनै कटौती नगरिएको तर केवल वित्तीय लेनदेनको प्रक्रियामा परिवर्तन गरिएको स्पष्ट गर्नुभएको छ। राज्यले छिटै नै नयाँ विधानसभा भवन प्राप्त गर्नेछ। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले हिजो विधानसभा अध्यक्ष रथीन्द्रनाथ बोस समक्ष नयाँ विधानसभा भवनको निर्माणको प्रस्ताव राख्नुभयो, जसलाई स्वीकार गर्दै अध्यक्षले यो घोषणा गर्नुभयो कि न्यू टाउनमा 40 एकर भूमिमा अत्याधुनिक विधानसभा भवनको निर्माण गरिनेछ।

0: हर चुनौती से बड़ा था। उन्होंने मां भारती की रक्षा के लिए अपना सर्वस्व अर्पित कर दिया। आज कारगिल विजय दिवस पर मैं सभी वीर शहीदों और वीर सैनिकों को श्रद्धापूर्वक नमन करता हूँ।
1: প্রধানমন্ত্রী বলেন, ভারতের সেনাবাহিনীর বীরত্বের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীতে আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে আত্মনির্ভর করেছে। এ প্রসঙ্গে তিনি ভারতীয় নৌবাহিনীতে আইএনএস মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও সফলভাবে কুশা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে বলেও জানান। চৌঠা জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জল সঞ্চয় দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণে এক নতুন মাত্রা সংযোজিত করেছে।
0: ক্যাচ দ্য রেইন কা সন্দেশ বহুত সিধা হ্যায়, জব বারিশ গিরে পানি কো ভহিঁ সহেজিয়ে। ইসলিয়ে 4 জুলাই সে দেশভর মে এক বিশেষ অভিযান ভি চলায়া জা রাহা হ্যায়। ইসকে তহত বারিশ কে পানি কে সঞ্চয়ন, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরানে জল স্রোতো কে পুনর্জীবন আর বৃক্ষারোপণ কো নই গতি দি জা রহি। মুঝে বহুত খুশি হ্যায় কি গাঁও হো ইয়া শহর, পঞ্চায়েতে হো ইয়া সামাজিক সংস্থায়, হর জগহ লোগো নে বড় চড় কর ভাগিদারি কি হ্যায়।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম অভিযানে দেশজুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। আহমেদাবাদের ভাড়ু এলাকায় এক ঘন্টার মধ্যে 25,000-এরও বেশি মানুষ 3,500-এর বেশি গাছ রোপণ করেছেন। বিজ্ঞানে ভারতীয় যুবাদের সাফল্যের কথা প্রধানমন্ত্রী তার মন কি বাতে তুলে ধরেন। তিনি বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্সের অলিম্পিয়াডে দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য প্রদর্শন করেছেন, তাদের জন্য গোটা দেশ গর্বিত। গত এক দশকে ভারতের যুবারা ফিজিক্স অলিম্পিয়াডে সোনা অথবা রূপোর পদক জিতেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস আগামীকাল 27 জুলাই। তাঁর ব্যক্তিত্ব গোটা দেশের কাছে প্রেরণা স্বরূপ। শিক্ষকের ভূমিকায় ডক্টর কালাম শিশু ও যুবা শক্তির কাছে আদর্শ হয়ে আছেন বলে তিনি উল্লেখ করেন। আগামী 7ই অগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস, দেশের বয়নশিল্পীরা এই হস্তশিল্পে তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটাচ্ছে। ভোকাল ফর লোকালের আদর্শ এই হস্তশিল্পের মাধ্যমে আগামী দিনে আরো বিকশিত হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। আর কিছুদিনের মধ্যেই দেশ স্বাধীনতার মহোৎসবে যোগ দেবে। তেরঙ্গায় রয়েছে দেশের সংবিধানের আদর্শ। এই বছরও হর ঘর তিরঙ্গা অভিযানে বাস্তবায়িত করতে সার্বিক প্রয়াস চালানো হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী এ ব্যাপারে দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছেন। তিনি মাইগভ পোর্টালের মাধ্যমে দেশবাসীর মতামত আহ্বান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সাংস্কৃতিক চেতনায় সম্মিলিত অংশগ্রহণ সবসময় শক্তির উৎস হিসেবে কাজ করেছে। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচি 2026-এ অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করেন। দেশের সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা 400-এরও বেশি তরুণ অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন। আলোচনায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এদেশের বিভিন্ন জনগোষ্ঠী দীর্ঘকাল ধরে গান গাইতে গাইতে একসঙ্গে কাজ করে আসছে। তিনি জোর দিয়ে বলেন, এই প্রথা ঐক্যকে সুদৃঢ় করে এবং সম্মিলিত প্রচেষ্টাকে আরো আনন্দদায়ক ও চাপমুক্ত করে তোলে। তিনি আজ বলেন, যারা আগে উন্নয়নের প্রক্রিয়া থেকে বাদ পড়েছিল তাদের অগ্রাধিকার দিতে এবং ক্ষমতায়ন করতে সরকার সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একক ভ্রমণের ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মাই ভারত উদ্যোগের মাধ্যমে অনেক অংশগ্রহণকারী ব্যক্তিগতভাবে পর্যটন যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত একটি পরিবারের মতো হয়ে ফিরেছেন।
0: मैं देश के सब लोगों से आग्रह करता हूँ, टूरिज्म पर जाए तो ये हमारा जिम्मा है कि हमारा टोटल जो खर्च है बजट यात्रा का या प्रवास का या टूर का ट्रैवल का पूरा खर्चा घर से निकले तब तक उसका कम से कम 5% पैसा स्थानीय लोगों से कुछ न कुछ खरीद के लाना चाहिए ताकि वहाँ के लोगों को भी रोजगार मिले और उनकी पहचान हिंदुस्तान के कोने कोने तक पहुँचे और इसलिए खरीद जरूर करना चाहिए।
1: 1999 সালের কার্গিল যুদ্ধে জীবন উৎসর্গকারী ভারতীয় সৈন্যদের বীরত্বকে সম্মান জানাতে আজ দেশজুড়ে কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। এই দিনটি সেই সংঘর্ষে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় এবং অপারেশন বিজয়ের সাফল্য সমাপ্তির 27তম বার্ষিকী। এই অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনী জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলার সেই সব এলাকা পুনরুদ্ধার করেছিল যেগুলিতে পাকিস্তানি সৈন্য ও জঙ্গিরা অনুপ্রবেশ করেছিল। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার স্পিকার ওম বিড়লা মাতৃভূমি রক্ষায় জীবন উৎসর্গকারীদের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। লাদাখে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ দ্রাসের কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে 27তম কার্গিল বিজয় দিবস উদযাপনের নেতৃত্ব দেন এবং 1999 সালে কার্গিল যুদ্ধে বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 মিনিটে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তাকে এই পদের দায়িত্ব দেওয়া হয়।

0: কলকাতায়। উল্লেখ্য, প্রহ্লাদ যোশী ইতিমধ্যে ক্রেতা সুরক্ষা, খাদ্য গণবন্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি এখন থেকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এবং মন্ত্রকের কয়েকজন ঊর্ধ্বতন আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেছেন, পরীক্ষা পদ্ধতির আমূল সংস্কার প্রয়োজন। সেই লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের কাজ হবে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করার উপায় বাতলানো।
1: আমার পরীক্ষা পদ্ধতি বিশ্বস্ত হো, আমার পরীক্ষা পদ্ধতি ট্রান্সপারেন্ট হো, আমার পরীক্ষা পদ্ধতি মে সবসে জাদা টেকনোলজি কা উপযোগ হো, ইন সারি বাতো কো ধ্যান মে রাখতে হুয়ে विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकणी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
0: দেশে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। হারারেতে তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 193 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে 15 ওভারে 4 উইকেটে 122 রান করেছে। এর আগে ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে তারা 5 উইকেটে 192 রান করে। বৈভব সূর্যবংশী 49 বলে 81 রান এবং ঈশান কিষাণ 26 বলে 29 রান করেন। জিম্বাবুয়ের ব্র্যাড ইভান্স 2টি উইকেট নেন। কমনওয়েলথ গেমসে আজ গ্লাসগোতে পুরুষদের 60 কেজি ভারোত্তোলন ইভেন্টে ভারতের ঋষিকান্ত সিং চানাম্বাম রৌপ্য পদক পেয়েছেন। ঋষিকান্ত স্ন্যাচ বিভাগে 121 কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ড গড়েন। পরে মালয়েশিয়ার মোহাম্মদ আনিক কাজদান সেই রেকর্ডের সমান পারফরমেন্স করেন। মালয়েশিয়ার মোহাম্মদ আনিক কাজদান মোট 273 কেজি ওজন তুলে এই কমনওয়েলথ গেমসের রেকর্ড সহ স্বর্ণপদক জয় করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, প্রতিরক্ষা বাহিনীতে আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে আত্মনির্ভর করেছে। 136তম মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, এক পেয়ের মা কে নাম অভিযানে দেশ জুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। দেশ জুড়ে আজ যথাযোগ্য মর্যাদায় কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, পরীক্ষা ব্যবস্থার ত্রুটি নির্মূল করতে সরকার একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। প্রশ্ন ফাঁস রুখতে লোকসভায় আগামীকাল একটি কঠোর বিল পাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।